শ্রোতা বন্ধু, খরাদিনে কালবৈশাখী সহিত বজ্রপাত হেবার সম্ভাবনা রয়েছে। প্রতিবর্ষ বজ্রপাত হেতু আমাদেশে শহ শহ লোকঙ্কর মৃত্যু হচ্ছে। এই প্রাকৃতিক দুর্বিপাকর রক্ষা পাই কতোটি কথা প্রতি ধ্যান দেওয়া দরকার। বজ্রপাতর ঘরক রক্ষা করা প্রতিরোধক কন্ডক্টর লগাতু, ঘড়ঘড়ি শব্দ শুণিলে খোলা স্থানর যথাশীঘ্র কৌশি পক্কা ঘর ভিতরক চালি যাতু, মোটা চাদর ছাত থাকা গাড়ি যথা কার বস যান মধ্যে নিরাপদ অটে। ঘর ভিতরে থাকলে ঝরকা কবাট এবং কান্থার ছাড়িকি রুহন্তু, বিদ্যুৎ প্রবাহিত বস্তুঠার দূরে রুহন্তু, নিরাপদ আশ্রয়স্থলী দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকিজুকি হয়ে রহি যাতু, মুন্ড ও দেহর ধাতু তৈরি জিনিস অলগা করে দিও, নিজে যথাসাধ্য কম উচ্চতায় রুহন্তু, মুন্ডবাড় ঠিয়া ঠিয়া হয়ে গলে কিংবা পাখ পথর আদি প্রতিফলিত শব্দ কানকু শুভিলে সে স্থান ছাড়ি চালি যাতু, যদি গাড়ি চলাও থাকে তাকে আস্তে চলাতু, গছ কিংবা ইলেকট্রিক লাইন ঠারু যথাসম্ভব দূরে রুহন্তু, পোখরী অথবা জলাশয় নিকটরে রুহন্তু না। যদি আপনার পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অনেক যথাশীঘ্র বাহারি আসন্তু। বজ্রপাতর সম্ভাবনা দেখাদেলে গৃহপালিত পশু মানুষ বাহারে ন ছাড়ি ঘর ভিতরে রাখন্তু। বিদ্যুৎচালিত উপকরণ এবং তারযুক্ত টেলিফোন ও মোবাইল ফোন ব্যবহার করন্তু না। খোলা ঘর বা তম্বু তলে আশ্রয় এ সময় নিরাপদ নুহ। গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু না। ঘড়ঘড়ি মারুথিবা সময় গুড়ি উড়ান্তু না। হাতরে মাছ ধরা বনিশি লুহা বেণ্ট ছত্তা বা লুহা ছড় ধরন্তু না। কৌশি ধাতু তৈরি জিনিসক ছুঁতু না। লুহা খম্ব, লুহা ছড় এবং লুগা শুখাইবা তারঠার দূরে রুহন্তু। সাইকেল চলাতু না কিংবা খোলা গাড়িতে বুলন্তু না। গৃহপালিত পশু মানুষ কৌশি ধাতুযুক্ত পদার্থরে বাঁধি রাখন্তু না। বজ্রপাত হেউথিবা সময়রে আপন যদি ঘর বাহারে থিবে এবং নিজকু অসুরক্ষিত মনুথিবে, যথাশীঘ্র নই পড়ি আঁঠু বঙ্কা করি ছাতি তলকু করি বসি পড়ন্তু, কেবে হেলে মধ্য ভূমিরে চিত হই শুয়ন্তু নাহিঁ।

পায়ের তোমর বাহাল আমর বাহাল পায়ে যায় গুটে নটাল সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির সবু লাগে নিজর বাগির

অনুসরি চম্পা নগরী হয় হেলি মুই নব নগর হয় অনুসরি চম্পা নগরী হয় হেলি মুই।

0: हेलो अनुरोध आपण मानको मन पसंद कथाचित्र गीतर कार्यक्रम हेलो अनुरोध
1: हेलो
2: हेलो
1: हाँ आज्ञा आकाशवाणी संबलपुर हेलो अनुरोध कार्यक्रम
2: मैडम नमस्कार मैडम
1: नमस्कार किए कहते आज्ञा आपण परिचयटा आम श्रोता मानक देवे ধন্যবাদ আজ্ঞা কানাইছে কি এটা গোটে বুঝলে মানসিকতা তারমানে আমি আমি যার সঙ্গে কথা লাগুতমা যেতে দিন তো কথা লাগুতমা না সেতবেলে ভাল লাগছে সেটা বদলি গলা বলে টিকে অড়ুয়া লাগছে সত হ্যাঁ
2: কিন্তু
1: কাই আজ্ঞা আমার সমস্তে বড়ি বড়ি গলেন যেতবেলে উপস্থাপিকা যেতে বড়ি গলেন যে সব উপস্থাপক উপস্থাপিকা আমার কার্যক্রম থি আপনার সঙ্গে কথা লাগবা কি ইন্টারেস্ট আন ইন্টারেস্টেড আন তো সেথির লাগি বলি সমস্ত আসুছন
2: আজি ফেরবি গুটে আপনার গুটে মানে জায়গাটা গুটে কেহি নেই নি পারে মানে এটা সব কথা মানে আপনার সাথে কথা লাগলে কি আজ ফোন এটা গুটে অন্য তো যেটা গুটে এলকাজি সাথে এটা কথা লাগলে মানে সব কথা কইছে মানে আমার দিন গুটে দুঃখ ছিছি কি নি এটা দূর হই গেছে
1: হ্যাঁ আজ্ঞা আমি বি আমার যেতে শ্রোতা মানকর সঙ্গে কথা লাগছু আমাকে বহুত ভাল লাগছি আউ নাই কহেছন কেন নিজর গাঁ নিজর মা যেনটা পহেলা আমি জন্ম হয়েছু যে জায়গায় যে জায়গা মাড়িছু সে জায়গাকে ছাড়ি করি আপন স্বর্গ গলে বি ভাল না লাগে বহুত সুন্দর সুন্দর কথা লাগুথে উপস্থাপক উপস্থাপিকা অছন সমস্ত কথা লাগুছন আপন সেমানকু বি হেনতা ভাল পাইবার দেবে ধন্যবাদ আপনকর আমি গর্বিত আউ আপনকর কথা শুনিকরি আমকু আপন মানে এতে ভাল পাউছন হ্যাঁ যার সঙ্গে যেটা জুটছি আজ্ঞা সেটা ভাল লাগছে আজি কেন গীত শুনমা কহুন
2: আচ্ছা
1: মান্না দে লতা মঙ্গেশকর কু শুনবে আপন কাহাকে করমা কহুন ম্যাডাম তো আমার সঙ্গে কথা লাগসন সে লগাবে বলে কথা লাগমা হ্যাঁ আজ্ঞা আজ্ঞা
3: আপন যে ব্যক্তি সহিত কথা হচ্ছন্তি সে আপনার কল টি হ্যালো কল রে রাখিছন্তি দয়া করি লাইন রে রহন্তু জাস্ট ব্যক্তি সে বাত কর রহি
1: হে আজ্ঞা কর কলটা কটি গলা বাগি লাগুছি হ্যালো হ্যাঁ আজ্ঞা হ্যাঁ আজ্ঞা
4: নানি নমস্কার
1: নমস্কার আমি তো সববেলে কথা হউছু ভণি আপন নিজের ফোন লগাবে বেলে কথা হেমা
4: নানি নাই লাগবার বহুত দিন কেবে কথা হেলাম বহুত দিন কথা না হেবার
1: আচ্ছা
4: সব ভাই মানে লগে দউছন যে মুই পুরা কথা কেনতা হই যাচ্ছে আজি সে ভাই কে কইছিলি কি কথা হইছিলু কালি রাতি যে কইছিলি মতে কনফারেন্স নো আনবে ভাই বলছিলি যে আনি তখন তাহাকে ধন্যবাদ
1: ঠিক আছে লাগবা যে আপনার তো জানছেন আপনার আমার পূর্ণা শ্রোতা হ্যাঁ আমার তো কার্যক্রম পরিসর ভি আমি বড়াই দেলু ন আজ্ঞা আগ খালি আপন সপ্তাহক দুই দিন কথা লাগুতলা কিন্তু ইহাদে তো দেখুন আমি সপ্তাহক তিন দিন আমার ই চলচ্চিত্র গীত নেকরি আউছু হিন্দি হিন্দি গীত দুই দিন ওড়িয়া গীত দিনে তারপরে
4: তিনি দিন নাই লাগবার বলে তোমার তো না আবার তো সদা তো মোর লাই কনফারেন্স টিকে করে দেব
1: ধন্যবাদ আজ্ঞা আপনকর ই সুন্দর ভল পাইবার আমার প্রতি এন্তা জারি থাউ আউ কথা হেমা আজি তো বড়িয়া গীতটে বাছিছন
4: এরা মুই হে গীত মুই বাছিছিলি তো সে ভাই কহি দিলে আউ সে গীত মিষ্টি করে তুমি ভাই বনি আর সব শ্রোতা ভাই বহন সমস্তে আউ আপন ভি সমস্তে শুনবা
1: ঠিক আছে আজ্ঞা আমি সমস্তে ভাই ভৌণী সবু মিশিকি ই সুন্দর গীতটা আসুন শুনমা ফের ফোন কলে কথা হেমা আজ্ঞা ঠিক আছে সমস্তে মিশিকি আসুন ই সুন্দর গীতটা শুনমা আজ্ঞা
4: নমস্কার
1: নমস্কার।

সিনেমা কাগজ ফুলর ই গীতকে গাইছন সুশ্রী সঙ্গীতা, গীতকে লেখিছন নিজাম, আর সঙ্গীত নির্দেশনা মুশির।

শ্রোতা বন্ধু, গোটে সিনেমার ক্রমথি আজি শুনুছন দিল আপনা ওর প্রীত পরাই সিনেমার গীত। ইহাদে শুনমা মহম্মদ রফিঙ্কু। গীত রচনা করেছেন শৈলেন্দ্র ও সঙ্গীত দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

শ্রোতা বন্ধু, সুমন কল্যাণপুর জানুয়ারি মাসর অঠাইশ তারিখ উনিশশো সৈত্রিশ মসিহাতে ঢাকা যেটা ইয়াছিন বাংলাদেশ হেন জন্ম হইলে তাঁর ছুয়াবেলার না সুমন হেমাদি লাগর বাপা শঙ্কর রাও হেমাদি জনে ব্যাঙ্করে কাম করুবার কর্মচারী লে উনিশশো তেয়ালিশ মসিহাতে পরিবার মুম্বাইকে পলাই এছেন সুরমা ফরেব কথাচিত্র নু এই গীতটা গাইছেন সুমন কল্যাণপুর, গীতিকার অসাদ ভোপালী, সঙ্গীতকার ঊষা খন্না।

জানিছন শ্রোতা বন্ধু, সুমন জি যেতবে সঙ্গীত জগতে পাহা থাপিলে সেতবে লতা মঙ্গেশকর, আশা ভোসলে বাগির বনে প্রতিষ্ঠিত গায়িকা মান রাত চলুলা। তথাপি সুমন নিজ স্বরর কোমলতা, শুদ্ধ উচ্চারণ আউ ভাবপূর্ণ গায়ন শৈলী লাগি নিজর স্বতন্ত্র পরিচয়টি বনাই পারিলে। সুমনজী লতাজী সঙ্গে তুলনা ভি করা যায়সি, তাঁকর ভিতরে বনে সমানতা লা লোকে ঘাই ঘাই জানি নাই পারন কাহার গীত সেমানে শুনুচন। হলে আমি শুনমা ইয়াদে পালকি সিনেমার এই গীতটা মোহাম্মদ রফি সঙ্গে সুমনজী গাইছন, গীত রচনা করিছন শকিল বদায়ুনি, সঙ্গীতকার নওশাদ।

শ্রোতা বন্ধু, সুমন কল্যাণপুরঙ্কর অবদান লাগি ভারত সরকার তাঙ্কু 2023 মসিহাতে পদ্মভূষণ পুরস্কারতে সম্মানিত করিথিলে। দুঃখর কথা, লক্ষ লক্ষ শ্রোতাঙ্কর মনকে জিতি পারিথিবা ই সরল গায়িকা 99 বছর বরসতি 2026 মসিহা মে 31 তারিখ দিন ই দুনিয়ানু বিদায় নেইকি সঙ্গীত জগতরে গোটে শূন্যস্থান ছাড়িগলে। তাঙ্কর অমর আত্মার শান্তির কামনা সহ এই শেষ গীতটা শুনমা সিনেমা নূর মহল নু। গীত রচনা করেছেন সবা আফগানি, সঙ্গীত সাজাইছেন জানিবাবু কওয়াল।

सिलसिला हिन्दी सिनेमाको कार्यक्रम खुला झर्का आकाशवाणी सम्बलपुर समय दिन 12 শুণন্তু আমার পরবর্তী কার্যক্রম আপনার চিঠি পাইছু উপস্থাপনা কৈবর্ত সাহু এবং অভিষেক মিশ্র।

শ্রোতাবন্ধু, রাতে কেবল দিনর অবসান নুহে, এহা অনেক ভাবনা, স্বপ্ন ও স্মৃতির সমাহার। রাতির নীরবতা কেবে মনকু আন্দোলিত করে, কেবে আশার আলোক দেখায়। রাতি কেবল অন্ধকারর পরিচয় নুহে, এহা মানুষের ভাবনা, প্রেম, স্বপ্ন, সম্ভাবনা, নূয়া সকালর যোজনার এক অনন্য অধ্যায়। আকাশে কোটি কোটি তারা, চন্দ্রর শীতল আলোক, দিনর হট্টগোল পরর নিস্তব্ধতা মনকু শান্তি প্রদান করে। কবি, চিত্রকর, সৃজনশীল ব্যক্তি পাই রাতিঠু বলি আউ উপযুক্ত সময় হি নাই। এথর শুনন্তু স্মগলার কথাচিত্ররু এই গীতটি। গীত রচনা করিছন্তি নবাব আরচু, সঙ্গীত সাজিছন্তি বপ্পি লহরী, কণ্ঠ দেইছন্তি কুমার সানু।

শ্রোতা বন্ধু, দিন দেখায় দুনিয়া, রাতি দেখায় আত্মা, তারা নথিলে আকাশ শূন্য, স্বপ্ন নথিলে জীবন শূন্য, নিদ নথিলে স্বপ্ন নাহি তো রাতি নথিলে নিদ্রার গভীরতা কাই, স্বপ্নর আগমন পাই তেণু রাতি শেষ নহে, এক নূয়া সকালের প্রতিশ্রুতি, ক্লান্ত মনর বিশ্রাম সময়। জানিছন্তি বৈজ্ঞানিক অনুসারে রাতে মেলাটোনিন হরমোন ক্ষরণ হেউথিবারু আমাকু নিদ হুয়ে, যাহা আমাকু শান্তি আরাম প্রদান করে। রাতি নথিলে সকালের মূল্য কেহি কলিপারিবে নাহি। শেষরে শুনন্তু শ সাল বাদ কথাচিত্ররু এই গীতটি কণ্ঠদান করেছেন্তি লতা মঙ্গেশকর, গীত আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

ইমাগো ইমাগো মুই কেন্তি ধর্মি, ইমাগো মুই কেন্তি ধর্মি, আমার বাবুর বুয়ার নাটা, ইমাগো মুই কেন্তি ধর্মি, আমার বাবুর বুয়ার নাটা, ইমাগো মুই কেন্তি ধর্মি, আগো বা

0: बुझल भाल नाई बुझल अरे दसरा गले जेन मास्टर अमर मुनसर नाटा इमगो मुई केंती धर्मी अमर बाबुर बुवर नाटा।
1: শ্রোতাবন্ধু আপনার অনুরোধে সম্বলপুরী গীত শুণুচার শেষে শুণন্তু গীতাঞ্জলি পৌড়ঙ্ কণ্ঠে এই গীতটি রচনা করছেন রমেশ সুনা, অনুরোধ করছেন রোহিণী মেহের, প্রীতি মেহের, সবিতা মেহের, শ্রাবণী মেহের, ত্রিবেণী মেহের ও রুদ্রাণী মেহের, গ্রাম মহলাকটা উপরপড়ার, জেলা বরগড়।

শ্রোতা ভী, 12 বছর সফলতার এই যাত্রার অন্তরীক্ষ ক্ষেত্রে চন্দ্রযান 3 সফলতা, আত্মনির্ভর ভারত গঠন, জি 20 অধ্যক্ষ

0: গাইখা এরা খাতির কি যে এটা আঁঠি উঠি পালকিরি কি
1: পালকিরি কি
0: নিমে হন্যে একলা বার কিছি
1: হ্যাঁ মো মানে হো মাহাটা লেখা নালে ঠান্ডা মো হবা কেটা টিকে পালকিরি হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ পালকরা হলে ভি আচ্ছাল কারার
1: আইতো আচ্ছা পড়ো
0: আচ্ছা যা হউ নিম শিখরকার আর নামে এই হেলু আচ্ছালদার হেলে কথা মঞ্জা যে নাম যদি ভলকিরি পরিচয় চিয়ত নামে কুণা হিসাব নু নামে ভাষা নবন তেঙ্গত নামে ভাষা কি গীতু পাড়ত নালত আর হেলু ভি আচ্ছত আইকম আর হেলু যদি মা র হলে গীতু পাড় কুন হি নে নাল তো হেলু আচ্ছনা বন আহনা কথা
1: তু গি তাহা শৈলী জাতলি হেলু সান
0: হ্যাঁ
1: আর হেলু সাড্ডিয়া বাজে গীতু দারু বাঢ়ো
0: বাঢ়ো জোড়ে পরিপূরক জোড়ে কি জোড়ে হলে ইসান
1: মানে পরিচালন মানে
0: হ্যাঁ
1: জোড়ে দি
0: আচ্ছা হলে ইসান আরুনটা কথা নিমেস্তি আহা গেলা গান চাহু যে যেহেতু নিমে বাপা ঘর আচ্ছালি আর হেলু বাকেন নিমি ধীরে ধীরে শিখরকার ই হেলু আচ্ছনা বন নামে হাদু বচ্চর গে মানে তামে মেদুনু কা যেন বারনা পিঢ়ি বারালনার কা পুনা পুনা যেন জহার বারালনার আবার রেকানে কিরি ইদান আচ্ছর আহর আজকে লাগান এন্দ্রের কামনা কথা বলি নিমার লাগি
1: ওই যে যে আশ্বর যে নামহা পাছলি যেন রোর না হালে আবড়ার আহর আর না পাছলি তুই বিছড়া রোকর না আবড়ার বালনারিন
0: বালনারিন হম এটা এরা খাতারালি যে আজকাল হাদু বছর কুটি পাড়ালনার পাড়না হাদু বছর লাজরাল না রিনে হেলু আচ্ছা গে কাগি তু পাড়া গে হেলে নামে ভাষা বোধ নামে হেলু আচ্ছা বোধ তো একানে মানো
1: আগে তো এই দৌড়া কালিন
0: ও হেলে ইদগে লাগান নামে ওটা কর্তব্য মান্না কথা মেলে যে নেকানা নেকান শিখাবা না কথা দু
1: নাম বড়া শিখরা বলি কি টেঙ্গত কিন্তু আবড়া নাভা ঢাসা বন ধারর হু টিকে টিকে পাছলি পাছলি কর হালে যে কি শিখর আর পাছলি পাছলি যদি মা কর হালে মা শিখর
0: হইতা হালে
1: হেলু শিখনা দিকা হেলু হেখা চালাবানা দিনা এমনি সহজ কথা মানি
0: মানলি তো মানলি তো
1: জামার গিয়ে হেখা নু কে বেহমা বাড়ি
0: হ্যাঁ হ্যাঁ আজি আমি ঠাস মারাই আ থাক মাল খাতরি
1: মা খাতরি
0: হ্যাঁ
1: তাহা বাইত খাতর হলে তা গীত আড়ি সো আখলি বড়
0: আদিকে লাগাম তা ই আচ্ছনা বন পাড়না বন ওটা কলাকারি জিনিস বলি কি বানা রা হায় কামনা যা হু নিমে সান আতিলি আ কথা বদ বড়িয়া আদা নিম আগলি হুয়ালদার হেলে একানে কি নাম পুনা পিঢ়ি বন ইনু সামিল কামত আ কথা নাম হেটি কি চিন্তা কামনা দরকার দু হায় কামনা মালা হলে নে হেলু আছো ভবিষ্যৎ নু
1: হালে না হাগে মানে দব মানে কালি আগে
0: হ্যাঁ দবরা কালি জিনিস
1: দবরা কালি হ্যাঁ আগলি বাঢা পলি
0: হই হই হলে নামে যেন পরিচয়টা আতলি যে নাম কুণা নামে ভাষা আতলি নামে সংস্কৃতি আতলি নামে হেলু আতলি নামে গীত আতলি
1: কোন না হয় বেঞ্জা বাকে তোহনে আতলি হেলু আতলি
0: তা যা হো ইনা বার্ষকার আর নামে হেলু একানেকরি আচ্ছা খাতরি আগাথান তেঙ্কার আর হেলু আচ্ছা গিলাগান নিমেন্টা একানে আগ্রহ মঞ্জা হেলে আ কথা নিতেঙ্কার হেলে শেষে আরুনটা কথা নিমেষ মেনম নিতে হেলু আচ্ছালদার ওয়ালি শিখরকাদার আকুন্দ বি আচ্ছালদার নিমে জীবদশা রানাতক ই হেলু বন আম্মাঙ্গর কা হেলু আচ্ছা বেনর
1: ইহা জাঙা চালনা তো হেখা চালনা তো কাহা রেডি চালনা তো মানে ইন হেলু আসাগে মামলা না
0: হ ইদা দন্ডা একা এদের গেনি হনে ভাবাদার ই ইনু এদের রসাতলি
1: আরে ইনু বহুত রসাতলি
0: আচ্ছা আচ্ছা হ্যাঁ নে আদান আহর হলে যে কি আনু সামিল মানাঙ্গর এক মানা তা ঠিক আছে যা ভি মাননা ইন বার্ষকার আর নি হেলু আচ্ছা না গে কথন তেঙ্কার এম ভি আশা নানো যে ভিন ভিন যেন সাংস্কৃতিক কার্যক্রম গুঠি আতলি নামে কেনা সম্প্রদায়ের গে আনু হি নিম সামিল মান্নার আউ নিমে হেলু আচ্ছনা যেন কলা আতলি আদান ভি নিম প্রদর্শন কামি কিরি নিজে তা খুশি মানর মানর আর পাঁচ লোক ঋণ ভি নিম খুশি নানর ই আশা সঙ্গে নিমান আকাশবাণী জাতি বহুত ধন্যবাদ জুহার
1: জুহার।

0: আচ্ছা, মান্না দে হলো তা মঙ্গেশকর কে শুনবি আপন। কাকে কর্মা কউন
1: ডেডিকেট করে দেবে স্বর্ণপ্রভা কর সে ম্যাডাম কথা লাগবি কোন কথা লাগি দেবে কে পড়বে
0: ম্যাডাম তো আমার সঙ্গে কথা লাগসন সে লগাবি বলে কথা লাগমা। হ্যাঁ আজ্ঞা আজ্ঞা হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ আজ্ঞা হ্যাঁ নমস্কার, আমি তো সববেলে কথা হোছু ভি আপন নিজের ফোন লগাবে বেলে কথা হম। আচ্ছা
2: সবু ভাই মানে লগে দৌছন যে মুই পুরা পুরা ফেন্টা হই যাচ্ছে আজি সে ভাই কে কইছিলি কি কথা হইছিল কালি রাতি যে কইছিলি মতে কনফারেন্স নো আনবে ভাই বলছিলি যে সে আনি কোন তাহাকে ধন্যবাদ সেটি লাগি ঠিক কথা মা বলি নানি নাই লাগবার বহুত দিন।
0: ঠিক আছে লাগবা যে আপন তো জানছন আপন আমার পূর্ণা শ্রোতান। হ্যাঁ আমার তো কার্যক্রম পরিসর ভি আমি বড়াই দেলু ন আজ্ঞা। আগ খালি আপন সপ্তাহক দুই দিন কথা লাগুছিল কিন্তু ইহাদে তো দেখুন আমি সপ্তাহক তিন দিন আমার ই চলচ্চিত্র গীত নেকরি আউছু হিন্দি গীত দুই দিন ওড়িয়া গীত দিনে তারপরে ধন্যবাদ আজ্ঞা আপনার এই সুন্দর ভাল পাইবার আমার প্রতি এটা জারি থাউ। হুম আর কথা হেমা আজ তো বড়িয়া গীতটে বাছিছন। হুম ঠিক আছে আজ্ঞা, আমি সমস্তে ভাই ভৌণী সবু মিশিকরি এই সুন্দর গীতটা আসুন শুনমা ফের ফোন কলে কথা হেমা আজ্ঞা। ঠিক আছে সমস্তে মিশিকরি আসুন এই সুন্দর গীতটা শুনমা আজ্ঞা।
2: নমস্কার
0: নমস্কার।

0: দুই থর জুতি করে কলা ভালো হবা বলছেন। আচ্ছা, যে আপনা সে দেশিটা করুছন কি কেনতা? যাও, বহুত বঢ়িয়া জিনিসটি কইছন, বঢ়িয়া জিনিসটি বঁচাইকি রখিছন, বেলে আমকু বি টিকে অধে দেবে আজ্ঞা ঝিলি। বঢ়িয়া জিনিসটি আপন বঁচাইকি যদি ঝিলি রখিছন বেলে বহুত বঢ়িয়া কথা। সার খত কানা দৌছন কি কেনতা? জৈবিক সার তার মানে আপনি ইউজ করুছন? জৈবিক সার না হেলা, জৈবিক সারটা করুছন খত আউ জৈবিক সার হেইটা আপনকর যে পতর কুহা পতর। হ্যাঁ আয়া, বহুত বঢ়িয়া কথাটি কহিলি। আমার শ্রোতা মানে সব জানবার কথা, আজকাল যেন প্রকার বেমারি সারল লাগি, আমার ওড়িশার ভাত হাঁডি বরগড় কে দেখুছন, ক্যান্সর এরিয়া পুরা ডিক্লিয়ার হয়েগলান, তো আমি সে সব তো টিকি বঞ্চিকি রহলে যে আমার ভবিষ্যৎ বংশধর ঠিক হবে। আউ আপন সুন্দর গীতটি তো বাছিছন,
1: গীতটা ডেডিকেট করমা আমার শ্রোতা পরিবার যেতে অছন, আমার ভাই ভনী মানকে সম্পূর্ণ নাই।
0: আউ মোরাড়ু নিতু বউকে
1: নাটি কই না,
0: মোরাড়ু নিতু বউকে
1: আউ করমসানি সাউ, সুবল কুমার সাউ, ক্ষমা সাগর সাউ, উমেশ সাউ, ভক্তচরণ ভই, রাধাকান্ত ভই, নাগু পাত্র, হরেশ পড়ুয়া, চৈতন্য পটেল, মনোজ পটেল, গোলক প্রধান, নারায়ণ প্রধান, যশবন্ত পাইক, চিত্রয়ন সেন, সবর পঞ্চানন পঞ্চবিহার, উপেন্দ্র সোনা, জয়গোপাল বেহরা, মুনা পণ্ডা, প্রশান্ত কুমারী, পুষ্পাঞ্জলি কুমারী, সোনু প্রভাকর, দীক্ষা গোপাল, সত্যভামা মেহের, গোবিন্দ মেহের, চন্দ্রনাথ মেহের, লিঙ্গরাজ মেহের, নারায়ণ মেহের, আনন্দ মেহের, আর যেটি বাহার শুনেছেন সব শ্রোতা মানুষ মোটর ডেডিকেট নানি
0: সব শ্রোতা মানুষ দেলে, কিন্তু জনে কে আপন ভুলি যাইছন
1: কাহাকে নানি,
0: কাহাকে ভুলিছন কোন
1: নি ভুলি নানি,
0: নিতু বউ কে ভুলি যাইছন?
1: হ্যাঁ, সে স্পেশাল ডেডিকেট।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে আসুন সবে মিশিকি সুন্দর গীতটা শুনবা আয়া।
1: হ্যাঁ নানি, জোহার নানি,
0: জোহার।

0: हेलो।
1: हेलो,
0: हाँ, यहाँ आकाशवाणी संबलपुर। हेलो, अनुरोध कार्यक्रम।
1: नमस्कार।
0: आपण को आमर कार्यक्रम के आमे स्वागत करूछु आज्ञा। जनता पहला श्रोता के आमे भल करी स्वागत करसु। आपण हेले आमर शेष श्रोता। हाँ आज्ञा, धन्यवाद आज्ञा। जा আজি আমাকু তাৰমানে আকাশবাণী কে আমাকু মানকু বহুত ভাল পাইবার মিললা ন এনতা আপন মানক ইটা জারি রহি থাউ তো আপন তো শেষ কলর জানলে তো জলদি কই দোন আজি কেন গীতা শুনমা।
1: গীতা শুনমা আগা মিলো না তুম তো হাম ঘর আয়ে মিলো তো আগে পুরা হে বলি গোটে গীতা আছে ইটা হই হি রহে আগা ইতি গীতা বজা দেগা।
0: ঠিক আছে আজ্ঞা, আপন সুন্দর গীতটে বাছলে। হ্যাঁ
1: আগা,
0: তো কেনতা অছন কহুন
1: আজ্ঞা। এই গীতটা মানে আমার আমি পেয়েছিলাম যেটাকি মহিলা প্রসাদ কর মহুল পালি গোটে পান দোকান দিয়েছেন, সে মতো এটা কইলে যে এই গীতটা বজাবো বলি আমি কইলে এটা মুই বজালি আজ্ঞা।
0: ঠিক আছে, দেখুন গীত বাজবার আরম্ভ হয়ে গলা ন, যেহেতু কহিলি আপন শেষ কলর সময় কম থিসি। হ্যাঁ
1: যে নাম কইলে মারিয়া
0: কোন কোন কোন
1: নয়ন প্রধান, নয়ন

0: মহাকাশ, সেমিকন্ডক্টর আউ ড্রোন তক ভিন ভিন ক্ষেত্র থি নিজের দক্ষতা প্রতিপাদন করিছন। ভারত বিশ্বস্তর থি গোটে প্রমুখ স্টার্টআপ কেন্দ্র ভাবে পরিপ্রকাশ পাইছে কহিলে প্রধানমন্ত্রী। বেটি বচাও বেটি পড়াও অভিযান খুব ফলপ্রদ হয়েছে। গলা দশন্ধি ভিতরে লিঙ্গগত অসামানতা বহুত পরিমাণ থি কমিছে, সূচনা দেলা মহিলা আউ শিশু বিকাশ মন্ত্রণালয়। পাঠপড়া সহিত খেলর ধারণাকে জোর দেইকরি ছাত্রছাত্রী মানকর শিক্ষা, প্রতিভা আউ কৌশলর বিকাশ উপরে সরকার গুরুত্ব দেই আসুছন। জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা ব্যবস্থা থেকে গোটে নয় দিগন্ত সৃষ্টি করেছে কহিলে কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ওড়িশানু বিজেপি সরকারঙ্কর দুই বছর পূর্তি অবসরে ময়ূরভঞ্জ জিল্লা রায়রঙ্গপুরঠানে আইবা 20 তারিখ দিন হেবারকে থিবার গোটে খাস কার্যক্রম থি যোগ দেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 4টা প্রকল্পর উদ্ঘাটন আর 2টা প্রকল্পর শিলান্যাস করবে রাষ্ট্রপতি। পুরী গস্তি যাইকরি সেখানে থিবার রেল স্টেশন চালুথিবার নবীকরণ কামর সমীক্ষা করলে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বমপাটি। ইয়াছিনির মুখ্যা খবর এনু শেষ হল। এতার পর মুখ্যা খবর শুনি পারবে 6:05 থি।
1: আকাশবাণী সম্বলপুর লোকগীত কার্যক্রমে ভাগবত মেলা শুণন্তু পরিবেশন করিছন্তি সুরেন্দ্র কুমার সাহু ও সাথী।